0: না ডেকোরেশনটা আপনি ওই কাজ করেন
1: Good.
0: বয় ডেভিড অ্যাডাম 4277 বিডিএ 4277
2: Headquarters number 143. I had security check fleet 107. There's no alarms going off and it was clear. Sounds like you can probably 22.
3: That works, thanks.